0: Akashwadi at 90.
1: শ্রোতাবন্ধু শুণুছন্তি কেতোটি ওড়িয়া কথাচিত্রার গীতা আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর ধৌড়ি এক্সপ্রেস কথাচিত্রর নেইছু পরবর্তী গীতটি মিলিত কণ্ঠে গাইছন্তি চিত্তরঞ্জন ত্রিপাঠী, অনুপ্রিয়া এবং সচ্চিদানন্দ। গীতরচনা সঙ্গীত নির্দেশনা চিত্তরঞ্জন ত্রিপাঠী। কথাচিত্র ধৌড়ি এক্সপ্রেস।

আকাশবাণী ভবানী পাটনা। সময় বর্তমান পূর্বাহ্ন 11:10। চলিত অধিবেশনকু শেষ করিবা পূর্বরু শুনন্তু আজির দ্বিতীয় অধিবেশনরে প্রচারিত হওয়াকু থিবা কার্যক্রমর সূচনা। দিন 12টায় লোকগীত ক্রমে শুনিবে ঘুমরা গীত, পরিবেশন করিবে কাশীনাথ পিসি এবং সাথী। সুগম সঙ্গীত দিন 12:30। শিল্পী মানে হলে অর্জুন চরণ সামল, সস্মিতা মহাপাত্র, মন্মথ মিশ্র এবং বিদ্যুৎ প্রভা পালিত। চাষার কথা দিন 1:10। দিন 1:20 কার্যক্রম শক্তি রূপা। দিন 2:45 প্রচার করিব কতটি হিন্দি কথাচিত্রর গীত। শ্রোতাবন্ধু, এথিলা আজি আম কেন্দ্রর প্রচারিত হওয়াকু থিবা দ্বিতীয় অধিবেশনর কার্যক্রমর সূচনা। আকাশবাণী ভবানী পাটনা এইটি রাখুছু আজির প্রথম অধিবেশনকু। কার্যক্রম নিয়ে পুনে আসবু দিন 12টায়। সেতবেলা যায় বিদায় দিয়ন্তু।

দিও তাকু দুধে বান্ধিবি, চুম্বন আকুশ দিও বক্ষি ভুষিবি, ভুজ পাশে দিও তাকু দুধে বান্ধিবি, চুম্বন আকুশ দিও বক্ষি বসিবি, আলিঙ্গন দৌড়ি দিও মতে সজাড়ি, দৃঢ় গণ্ঠি পকাই বেকে বান্ধিবি ভিড়ি, আগ পছ ঠারি ভূতলে দে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষে শিল্পী বিদ্যুৎ প্রভা পালিতক কণ্ঠরে গীত রচনা নারায়ণ প্রসাদ সিং।

0: AIR at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

শুভেচ্ছা আর শুভকামনার সনে স্বাগত আপন মনকে আমার আজর কার্যক্রম শক্তি রূপাকে আজর উপস্থাপনা নে মুই আছি অনুরাধা জোহার। শ্রোতা ভয়ন কথা নে আছে নিজ রুচিনে খানা আর পরর রুচিনে পিন্ধনা, বইলে নিজর হিসাবে নিজর পছন্দর খানা খাইব আর লোককে ভল দিশলা বাগি পিন্ধা ওড়া করব। আমমনে সমাজ নে রহুছু, সমাজর হিসাবে চলি আসুছু, গোটে মানের জীবন নে রুচি আচরণ ভাবনা আর সংস্কৃতির জায়গা বড় এ। ই আমার সমাজ নে প্রচলিত কথা নে আছে নিজ রুচির খানা আর পরর রুচির পিন্ধনা। ইটা গোটে লোকর সামাজিক জীবনর গভীর সত্যকে উজাগর করছি। ই কথা ছোট হলে বি ইতার ভাব বড় এ। নিজ রুচি খানা ইতার অর্থ হেউছে খানা খাইলা বেলে গোটে লোক নিজর দরকারকে ধ্যানে রকি কিনা নিজর পছন্দ আর তার দিহির লাগি ভল কি নেই হেটাকে বি ধ্যানে রখবা কথা। কেন কেন বেশি মির্চা মশলা বালা খানা খাইবাকে পছন্দ করসন তো আরু কেন মিঠা খাইবাকে পছন্দ করসন, কেন কেন শাকাহারী বইলে শিকার কি মাছ কি আইস নাইখন তো কেন কেন আইস খানা খাইবাকে ভল পেয়েছন। যেন খানা শরীর লাগি ভলে আরু মনকে খুশি করছি হেটাকে খাইবা কথা। আপন মনে তো দেখিথিবে লোক মানে অলগা লোকর দেখা শিখা খারাপ খানা খাইকিনা রোগ নে পড়সন। ইটা আমকে শিখাসি যে নিজর শরীর আর রুচিকে ধ্যানে রকিকিনা খানা খাইবার কথা। শ্রোতা ভয়েন আর পর রুচি পিন্ধবার মতলব বি তো আপন মনকে জনা আছে। কপড়া লতা পিন্ধা ওড়া কলা বেলে আমার ই সমাজ সংস্কৃতি পরিবেশ আর অন্য মানকর মতামতকে বি মনে রখবার কথা। কপড়া লতা যে খালি দিহকে ঢাকি হেবার কাজে নেই, সে ইটা আমার সংস্কৃতি চরিত্র আর সভ্যতার পরি।

0: ভাইন জোহার
1: জোহার বহেন
0: আপনকার পরিচয় আমার শ্রোতা ভাইন মনকর লাগি টিকে দিওন
1: মোর না হচ্ছে স্নিগ্ধা রানী আচার্য মুই মন্দার বগিচা পড়া ভবানীপাটনা রে রয়েছি আর গোটে প্রাইভেট স্কুল রে মুই টিচার আছে
0: পহলা তো আপনকে স্বাগত আমার শক্তি রূপা কার্যক্রম কে
1: বহুত বহুত স্বাগত আর নমস্কার সমস্তঙ্কু
0: জোহার নিজ রুচি খানা আর পর রুচি পিন্ধনা ই যো লোক কথা আছে এটার অর্থ কানায়
1: দেখুন বহেন এটা আমার লাগি আমার সমাজ র লাগি গুটে বড়ভালি ঢক ঢমালি কথাটে আউ জীবন র প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ঘর মানকে এই জিনিসটা আছে কাই যে কি খাইবারটা যদি তুমি নিজর পছন্দ হি খাইব চিন্তা করি কি পিন্ধবারটা অন্য রুচিরে পিন্ধব বলি কি যেন কোহা যাচ্ছে এটা নিহাতি ভাবে গোটে সৎ কথা যে কথা কে আমি ভাবমা বলে পিন্ধা ঠানু খাইবার তো দুইটা যাক আমার নীতিদিনিয়া জীবনরে বহুত পরিপূরক কাম করছি আর এটা সৎ কথা আয় যে এটা প্রযোজ্য আয় যদি নীতিদিনিয়া জীবনরে আমি এটাকে নেইকি হি সবুদিন চাল্লা ভাড়া সবু কাম আমার হচ্ছে
0: এটা তো ঠিক আছে আর গোটে প্রশ্ন এনে মর রহবা সমাজ গঠন দিগ্নে ই যে লোক কথা আছে ঢকডমালি যেটা কেনটা কাম করছি
1: মোর হিসাব থেকে তো বহেন সমাজ র গঠন র লাগি ই লোক কথা ঢকডমালি এটা তো নিহাতি ভাবে বহুত পরিপূরক কথা আমার শহর ঠানে তো এটা টিকে কম চালছি গাঁ গলি নে এই কথা মানে বহুত চালছি আপন শুনিবি থিবে গপ গুপা কথা থিবি মুই প্রায়ত গাঁ মানকু মোর বাপা মা চাকরি করলা বেলে রয়েছে যে মুই সেনে বহুত রুরাল ল্যাঙ্গুয়েজ রে যেন তাঙ্কর ঢক ঢমালি মানে কয়েছন স্ত্রী লোক হোক পুরুষ লোক হোক কথা কথা নে এ সব জিনিস বহুত চালছে আর সেটা নিহাতি ভাবে তোমার জীবন সঙ্গে সম্পর্ক নিহাতি তার থিসি
0: রুচির অর্থ কানা বলিকিনা আপন ভাবুছন ঢকঢমালি যেন কহিলি
1: রুচি বলে দেখুন রুচি বলে তো নিজের পছন্দ এইটা মতে যেনটা মোর রুচি মোর পছন্দ কার মানে মোর রুচি অলগা হবা কাহার অলগা লোকর অলগা প্রকার রুচি হবা মুই যেনটা চাহামি সেটা মোর লাগি সেটা ঠিক হবা অলগা লোকর লাগি দুসরা হবা তো রুচিটা সমস্তঙ্ক লাগি তো সমান নেই হুয়ে সমাজ থেকে প্রত্যেক ব্যক্তি যেনটা গঠন চরিত্রে সমস্তঙ্কর কথারে হাব ভাবরে পিন্ধা উড়ারে সবুরে যেনটা সবকর রুচি অলগা অলগা কিয়ে কাহার সঙ্গে সমকক্ষ নি হয়ে পারে কি কিয়ে কাহার সঙ্গে সমান বি নি হয়ে আর এটা হেবা এটা আমি যে সমাজরে রহুছু আমি যেহেতু গোটে সামাজিক প্রাণী আমার সবুবেলে এই জিনিসের অন্তর নিশ্চিত রহবা কিন্তু রুচি নিজের হিসাবে নিজের রুচি রহবার আছে আর
0: লোক মানে নিজের পছন্দর খানা উপরে কাজে জোর দেশন
1: জোর তো দেবে যেটা হলে বি দেবে বহেন কেনটা কহ তো যদি জোর নেই দেলে যদি নিজের পছন্দ কে যদি সেমানে নেই দেখিলে বলে কেনটা করি ইয়ে হবা কহ গোটে জায়গায় তুমি তোমার হিসাব র খানা খাবারটাকে যদি তুমি নেই করুছ বলে সে তোমাকে কানা দেলা কেনটা করে তুমি খাইল সেই হিসাবে তোমার নিজের আত্মতৃপ্তি নিয়ে আসি নিজের খাইবার রুচি নিজের হিসাবে যদি তুমি রখিছ নিজের হিসাবে নিজকে যেটা ভাল লাগলা খাইমি বলে ভাবিছ বলে সে জায়গায় কানা হবা কি তোমার নিজের আত্মসন্তোষ বি আইবা আর সে জায়গায় তুমি অন্য রুচি কে যদি জানলো সে রুচি রে তুমি অন্য জনে কে চিন্তা খাবার জিনিস বি টিকে দেল বলে বি সে ঘরের লোককে বি ভাল লাগলা কি বাহার লোককে তুমি সে খানা খাবারটা যদি বনাই কি দৌছ সেটা বি তাহাকে গোটে খুশি তার রুচি রে তুমি তাহাকে গোটে জিনিসটা বনাই কি দেল আমার ঘরকে কি গোটে আইলা কি আমি কেন ভেটিছু কাকে তোতে কানা ভাল লাগছে কহ মু বনামি এমনি কহসু আমি আর যদি সেটা আমি তাহাকে বনাই করে দৌছু বলে সে নিশ্চয় হিসাবে তার রুচির জিনিস গুটে তোমার নু পারলা বলে খুশি হবে রুচিটা গোটে খুশি আয় নসৎ কথা
0: আপন কে খানা পিনা ভাল লাগছে।

0: যেহেতু চালুছ আমি এই জিনিস নিয়ে হি চলবারটা নিহতি উপযোগী হ্যাঁ
1: ঠিক আজির দিনে এই লোক কথা কেতে ঠিক
0: আজির দিন এটা কৌছে মুই আজি তো আধুনিকতা হইগলান আজিকালি আমি ছুয়া মানুষ যদি ইডক ডমালি উপরে কিছু পচরামা কি কহমা বলে কানা কৌছ কানা বলুছ আমি যেতে কেতে টাপিছে না আমার বাগি লোক সেমানে কিছুটা জানুছ কিন্তু যদি পিলা মানে পড়া পড়ি ইয়ে যদি ঠিক রহবে যেটা আমার হিন্দি রহলা ওড়িয়া রহলা এসবু যে ঠক ডমালিটা অছে যেটা পরীক্ষা দিয়ে সেমানে কৌছ এটা যদি নীতিদিনিয়া কথারে বি সেমানে শুনবে যদি পড়ি দিবে ঠিক সে বলে বুঝবি পারবে সে জিনিসকে ঠিক
1: রুচির ভূমিকা কাঁটা
0: নিজের নিজের খাবার রুচি ভূমিকা তো বহু গুরুত্বপূর্ণ হব হ্যাঁ তুমি নিজের কথা ভাবলে যে অন্য মানকর কথা এনে চিন্তা করে পারব যদি তুমি নিজের রুচির কথা ভাব বলে তো অন্য কে কেনটা ভাল লাগুছে কানা বলি জানি পারবো কি তুমি কেতবে বি বনাইকি দেব কি কিছু গোটে খুশি তুমি তাহাকে বি দেল কি তুমি নিজে বি গ্রহণ করে পারবো তো এটা নিহাতি ভাবে নিজের লাগে বহুত গুরুত্বপূর্ণ হয় নিজের রুচিটা রহবাটা নিহাতি ভাবে গুরুত্বপূর্ণ হয়
1: আর গোটে প্রশ্ন এনে মোর রইবা আমি পিন্ধুতবা কপড়া লতা আমার ব্যক্তিত্ব কে কেনটা দেখাসি
0: হ্যাঁ বয়ন কপড়া লতা তো নিহাতি ভাবে আমার ব্যক্তিত্বর পরিচয় দেশি পরিপ্রকাশ কেন জায়গার কেন প্রকার কপড়া আমি পিন্ধমা কেন জায়গার কেনটা করে জিমা কেন জায়গার কানা আমার গোটে ধর কেন ইন্টারভিউটে আছে আমি নীতিদিনিয়া জীবনে আমি বহু গুড়ে সমস্যার সম্মুখীন হচ্ছ তো সেই জায়গার আমি কেন জায়গার কেনটা আমার আমি স্কুলকে গেল স্কুল হিসাবে অলগা আমার রয়েছে পিন্ধা উন্না ঘরে রয়েছ ঘরের পিন্ধা উন্না তো সবু জায়গার সেটা অলগা অলগা হি হচ্ছে তো নিজকে একা বিচার করবার আছে যেটা লোকের লোকের হিসাবে আমি পিন্ধু বলে কৌছ বহেন সেটা কথার ঢগ ডমালিয়া কিন্তু নিজকে হি বিচার করবার আছে কেনটা মুই পিন্ধমি কেনটা করি মুই ফের আগকে যাবি আর সেটা বি আমার সংস্কার ভিতরে হি রহলে বহুত ভাল লাগে
1: আচ্ছা এনে যে বলুছন যে লোক দেখুছন লোকর হিসাবে বইলে একচুয়ালি হেটা আমার সমাজর দৃষ্টিকোণ হিসাবে আমাকে পিন্ধবার কথা নাকি হ্যাঁ
0: সমাজর দৃষ্টিকোণ হিসাবে আর সব কথা নিজ নিজ যদি চিন্তাধারা ঠিক থাকবা বলে তো তুমি নিহাতি ভাবে নিজে হি ভাল পিন্ধব নিজে নিশ্চয় ভাল পিন্ধব ভাল শালীনতা বি নিজের রক্ষা করে পারব তেমন এটা নিহাতি ভাবে নিজের ব্যক্তিত্বকে পরিপ্রকাশ করছি
1: গোটে ঘরের সবু লোক খাইবার পছন্দ অলগা অলগা এটা কেনটা অলগা অলগা হইতিছি
0: এটা হিন্দি তো বহেন ঘরে যদি তুমি রহুছ আমি আমি আমি গৃহিণী হয়েছু ইয়াদি জানুছ কেনটা কাহার পছন্দ ছুয়া ঠানো বুড়া তক বুড়ি তক সবকর পছন্দ অলগা গোটে মা সববেলে কাণ করুছে গৃহিণী হইকি রহুছে আর মা হইকি রহুছে যে সে তার ভূমিকা সেনে গুরুত্বপূর্ণ ভূমিকা চলাউছে বাহারে বি বহুত গুরুত্বপূর্ণ আছে এই কথা আর ঘরে বি বলে ঘরে দেখ যাহাকে যেন প্রকার পছন্দ মা সেটা করে বনাইকে দেবা মা হোক কি ঘরের যেন সদস্য বি যে বনাউছন কি কেতে জায়গারে পুরুষ লোক বি কেন জায়গারে তাঙ্কর ঘরে যদি কিছু খাবারটা বনাউছন বলে আজ মোর ছুয়াকে এটা ভাল লাগুছে কি গৃহিণী ভাবুছে মোর স্বামীকে এই জিনিস ভাল লাগবা মুই এটা বনাই দিছি মো ছুয়া মানুষ এটা ভাল লাগছে কি ছুয়া মানে কহিলে যে মতো এটা দরকার নেই তুমি সেটা বনাই দিও গো মা তো এইসব জিনিসকে সোর রকিকি সবুকে গোটে যে প্রস্তুতি করবা গৃহিণী সেটা গোটে বহুত মহত্বপূর্ণ জিনিস প্রতি ঘরের ঘর কথা এটা বহে আপনার ঘরে পাঁচটা ছুয়া কি দুইটা ছুয়া আছেন বলে সবু অলগা অলগা তাঙ্কর রুচি গোটে ছুয়া আছে বলে তার রুচি অলগা শাশ শ্বশুরঙ্কর রুচি অলগা তো সমস্তঙ্কু নেইকি গোটে গৃহিণী চালবা নীতিদিনর পদযাত্রা এটা
1: ঠিক
0: আর সেটা নেই কলে বি নেই হুয়ে আয় করবার উপযোগী আয় আমার সংস্কার আমার সভ্যতা আমি সেটা বতাউছে সেটিকে নিজের মনকে সে স্থির করিকে সে কামটা সে করতে যা
1: লোক কথা শিষ্টাচার কে কেনটা দেখাছে
0: হ্যাঁ শিষ্টাচার কে তো নিশ্চয়ই কথা দেখাবা কাজ যে ই কথা নো শিষ্টাচার যেটা মুই ভাবুছে যে পিন্ধবার যে শালীনতা রহবার কথা আর রুচির যে শালীনতা রহবার কথা ই লোক কথার সেটা নিশ্চয় অছে আর এতে আমার কেন আত্মবোধ সহ শিষ্টাচার মধ্যে শিখাবারটা অছে যে কথা কি কথাকে যদি আমি নেইকে সমাজ আগে যদি

শ্রোতা বহেন ইর লোককথানে গভীর সামাজিক শিক্ষা লুকি কিনা আছে দেখুন বহেন খানা তো নিজের ব্যক্তিগত বিষয়ে গোটে লোক নিজের পছন্দ একা ঘরে খানা খাইপারবা মাত্র কপড়া সমাজর চলন হিসাবে পিন্ধবা কথা আমি যেন্তা কপড়া পিন্ধবা লোক আমার বিষয় নে খারাপ কি ভল হেটা দেখি কিনা একা চিন্তা করসন এথির লাগি তো কপড়া নে সভ্যতা শালীনতা আর সংস্কৃতির প্রভাব দিশবা কথা আর গোটে জিনিস যদি আমি দেখবা আমি সমাজকে নাই ধরিকিনা চলি নাই পারু হেথির লাগি সমাজর নিয়ম আর সংস্কৃতিকে মানি করি চলবা কথা যদি ভয়ন মনে আমি সবকে সম্মান দেইকিনা কপড়া পিন্ধবা তো আমার সম্মান বি বড়ব আমার ওড়িয়া সংস্কৃতি নে সরলতা আর শালীনতাকে বেশি মূল্য দিয়া যাইছে পুরনা সময়ানু একা আমার ওড়িয়া লোক বেশি সিধা সাধা আর সাধা সভ্য কপড়া পিন্ধুলে হে মনকর পিন্ধা ওড়া থি সংস্কৃতির ছাপ দেখবাকে মিলুলা হলে ভয়ন মনে আজির যুগে খুব গুড়া লোক অলগা দেশর সংস্কৃতিকে নিজর করিকিনা আমার পারম্পরিক পোশাক আর সংস্কৃতিকে ভুলি গলে না হেতির লাগি তো আমার সংস্কৃতি আর পোশাক কেনে হজি গলা না হলে ভয়ন মনে ই জাগানে ই লোক কথা আমকে নিজর সংস্কৃতি আর সমাজকে সম্মান করবাটা শিখাউছে শ্রোতা ভয়ন সময়া তো ইনে সরিয়াউছে কার্যক্রমকে ইনে রখবাকে পড়বা কার্যক্রম কেনতা লাগলা লেখি করি জনাবে আমার ঠিকনা হলা চিঠি পাইছু কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা পিন 7600 জিল্লা কলাহান্ডি শ্রোতা ভয়ন আপন মনে আমকে হোয়াটসঅ্যাপ করি পারবে আমার নম্বর হলা 8895994143 কার্যক্রম কে ইনে রখুছু ভেটমা শক্তি রূপার আর গোটে অধ্যায়নে এবে পতে আপন মনকর সঙ্গে থিলি মুই অনুরাধা জুহার।

হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম শুনছন্তে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। পরবর্তী গীতটি ম্যায়নে দিল তুষ্কো দিয়া কথাচিত্রর, উদিত নারায়ণ ও অলকা ইয়াগ্নিক কণ্ঠে। গীত রচনা করেছেন ফয়েজ অনোয়ার, সঙ্গীতরে সজিয়েছেন ডব্বু মল্লিক।

0: তেবে শ্রোতা বন্ধু, আজি হচ্ছে হিন্দি জর্নালিজম ডে বা হিন্দি সাংবাদিকতা দিবস। হ্যাঁ শ্রোতা বন্ধু, ভারত এক ভাষা, সংস্কৃতি এবং পরম্পরার বিবিধতার দেশ। এই বিবিধতা মধ্যে হিন্দি ভাষা দেশের সবুঠার বড় যোগাযোগ মাধ্যম ভাবে পরিচিত। সমাজের সত্য সচেতনতা এবং জনমত গঠনরে সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত মহত্বপূর্ণ। হিন্দি সাংবাদিকতার ইতিহাসক স্মরণ করা এবং সাংবাদিক মানক অবদানক সম্মান জনাইবাই প্রত্যেকবর্ষ মে মাসের 30 তারিখ কিংবা আজির এই দিনরে হিন্দি সাংবাদিকতা দিবস পালন করা যায়।
1: ইতিহাস অনুযায়ী এই দিন হিন্দি ভাষার প্রথম সংবাদপত্র উদ্দান্ত মার্তণ্ড প্রকাশ পাইথিলা। এই ঐতিহাসিক ঘটনাকু স্মরণ করিবা পাই এই দিবসর পালন করা যায়। এহা কেবল সাংবাদিকতার উৎসব নুহে, বরং মত প্রকাশর স্বাধীনতা, সত্যর সন্ধান ও লোকতন্ত্রর মূল্যবোধকু জাগ্রত করিবার এক দিন। হিন্দি সাংবাদিকতার আরম্ভ 1826 মসিহারে হইতিলা। 1826 মসিহা মে মাস 30 তারিখরে কলিকতারু পণ্ডিত যুগল কিশোর শুক্লাঙ্ক সম্পাদনারে উদ্দন্ত মার্তণ্ড নামক প্রথম হিন্দি সাপ্তাহিকী সংবাদপত্র প্রকাশ পাইথিলা। উদ্দন্ত মার্তণ্ডর অর্থ হেউছি সংবাদর সূর্য। সে সময়ের ইংরাজী ও বঙ্গলা ভাষার সংবাদপত্র বেশি প্রচলিত থিলা। হিন্দি ভাষী লোকঙ্ক পাই স্বতন্ত্র সংবাদ মধ্যে নথিলা। এই অভাবকু দূর করিবা পাই পণ্ডিত যুগল কিশোর শুক্লা বহু কষ্ট সহি উদ্দন্ত মার্তণ্ড প্রকাশ করিথিলে। কিন্তু আর্থিক সমস্যা, পাঠকঙ্ক অভাব ও সরকারি সহযোগ ন মিলিবারু এহা দীর্ঘ সময় চালি পারি নথিলা। তথাপি এই প্রয়াস হিন্দি সাংবাদিকতার ভিত্তি স্থাপন করি যাইথিলা।
0: হ্যাঁ শ্রোতা বন্ধু, উদ্দন্ত মার্তণ্ড পরে অনেক হিন্দি সংবাদপত্র এবং পত্রিকা প্রকাশ পাইথিলা। ভারতেন্দু হরিশ্চন্দ্র, মাধবরাও সপ্রে, গণেশ শঙ্কর বিদ্যার্থী পরে বিশিষ্ট সাংবাদিকমানে হিন্দি সাংবাদিকতাকু নূতন দিগ দিয়েছিলে। স্বাধীনতা আন্দোলন সময়ে হিন্দি সাংবাদিকতা দেশভক্তির ভাবনা যোগাইবার বড় ভূমিকা নিয়েছিল। সংবাদপত্র মাধ্যমে ব্রিটিশ শাসনর অন্যায় বিরুদ্ধে স্বর উঠিছিল, লোকমানঙ্কু সচেতন করা যাইছিল এবং স্বাধীনতা পাই সংঘর্ষে যোগ দেবাকু প্রেরিত মধ্য করা যাইছিল। স্বাধীনতা পরে হিন্দি সাংবাদিকতা আহরি বিকাশ পাইলা। প্রিন্ট মিডিয়া সহ রেডিও, টেলিভিজন এবং বর্তমানের ডিজিটাল মিডিয়া হিন্দি সাংবাদিকতাকু নূতন মাত্রা দিয়েছে। হিন্দি সাংবাদিকতা দিবস আমাকু সাংবাদিকতার মূল্য এবং দায়িত্ব সম্পর্কে স্মরণ করায়। সাংবাদিক মানে সমাজের দর্পণ সদৃশ, সেমানে সত্যকু সামনাকু আনন্তি, লোকঙ্ক সমস্যা উপস্থাপনা করন্তি, সরকারঙ্ক নীতিকু জনসাধারণঙ্ক পাখরে পৌঁছান্তি। তেবে এই দিবস পালনর প্রমুখ উদ্দেশ্য হেলা হিন্দি সাংবাদিকতার ইতিহাসক স্মরণ করা, সাংবাদিক মানক অবদানক সম্মান জনাইবা, যুবপিঢ়ি সত্যনিষ্ঠ সাংবাদিকতা প্রতি প্রেরিত করা, লোকতন্ত্রের মিডিয়ার ভূমিকাকে বুঝাইবা এবং এসব ভাষা সংস্কৃতির সুরক্ষা মধ্য করা।
1: সাংবাদিকতার প্রধান আধার হচ্ছে সত্য। এক সাংবাদিকু পক্ষপাত বিনা সঠিক সূচনা দেওয়া নিহতি আবশ্যক। সমাজের ঘটুবা ঘটনা সম্পর্কে লোককে সচেতন করা সাংবাদিকতার মুখ্য কাম। ন্যায়পালিকা, কার্যপালিকা ও বিধানপালিকার মিডিয়া লোকতন্ত্রর চতুর্থ স্তম্ভ বলে কুহযায়। হিন্দি সাংবাদিকতা হিন্দি ভাষার প্রচার ও বিকাশের বিশেষ ভূমিকা নিয়েছে। সামাজিক কুসংস্কার, দুর্নীতি ও অন্যায় বিরুদ্ধে স্বর উঠাইবা সমাজ সুধারের সাহায্য করেছে এই সাংবাদিকতা।
0: বর্তমান ডিজিটাল যুগরে হিন্দি সাংবাদিকতা নূয় রূপ নিয়েছে। খবর কাগজ সহ নিউজ চ্যানেল, ওয়েবসাইট, ইউট্যুব চ্যানেল এবং সোশিয়াল মিডিয়া মাধ্যমে হিন্দি খবর শীঘ্র লোকঙ্ পাখক পৌঁছাউছি। কিন্তু এসব কিছু সমস্যা মধ্যে রয়েছে। ভুল খবর, পক্ষপাতমূলক খবর, টিআরপি পাই অতিরঞ্জিত প্রসারণ সাংবাদিকতার মূল মূল্যবোধকু ক্ষতিগ্রস্ত করুছে। তেণু সাংবাদিকতা মানুষ আহরি দায়িত্ববান এবং সত্যনিষ্ঠ হওয়া আবশ্যক। এক সাংবাদিক সমাজের আখি এবং কান সদৃশ, সেমানে ঘটনাস্থলক যাই সত্য তথ্য সংগ্রহ করতে, লোকঙ্ক পাখক পৌঁছাতে, অনেক সময়ের জীবনকু বিপদরে।